0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে। SBS বাংলা শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 22 জুন 2026 সাল। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS টুতে। এছাড়া সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট দেখুন এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। SBS বাংলার আজকের এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কামার ঈগল জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত সিডনির SBS স্টুডিওস থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকের প্রতি স্বীকৃতি দিতে চাই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। সমস্ত অ্যাবরিজিনাল ও টরো স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি প্রদান করি, যেখান থেকে আপনারা আজকের এই অনুষ্ঠানটি শুনছেন। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের এক ঘন্টার অনুষ্ঠানের প্রথমেই শুনবেন শীর্ষ খবর। এছাড়াও থাকছে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রতিবেদন ও সাক্ষাৎকার। এবার জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানে আর কী কী রয়েছে। ন্যাশনাল প্রেস ক্লাবে সম্প্রতি এক বক্তব্যে ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন বলেছেন, অস্ট্রেলিয়া একটি একক সংস্কৃতির দেশ হওয়া উচিত। শুনবেন এ নিয়ে একটি প্রতিবেদন। অস্ট্রেলিয়ায় দাতব্য সংস্থা ও ব্যক্তিগত তহবিল সংগ্রহ কিভাবে কাজ করে, আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন জয়ী থোমাইডু আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী তারেক নুরুল হাসান। মেলবোর্নে সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা আয়োজন করেন বৈশাখী উৎসব। আয়োজকদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী তারেক নুরুল হাসান। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। তবে সবকিছুর আগে খবর।

0: এসবিএস বাংলা। আজকের শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। প্রথমে আন্তর্জাতিক। হরমুজ প্রণালী খোলা আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান বলছে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দিয়েছে এবং জাহাজগুলোকে সতর্ক করেছে যে প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা নেই। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল এমন একটি হুমকি দূর করেছে যাকে তিনি দেশের অস্তিত্বের জন্য ঝুঁকি বা অস্তিত্বগত হুমকি হিসেবে বর্ণনা করেছেন। এবার অস্ট্রেলিয়ার খবর। ফেডারাল পার্লামেন্ট আজ আবার অধিবেশনে বসছে। শীতকালীন পাঁচ সপ্তাহের বিরতির আগে এটি হবে সংসদের শেষ দুই সপ্তাহের কার্যক্রম। এই সময়ের মধ্যে লেবার সরকার তাদের বিতর্কিত কর সংস্কার প্রস্তাবগুলো পার্লামেন্টে পাশ করানোর চেষ্টা করবে। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি পাঁচজন অস্ট্রেলিয়ানের মধ্যে চারজন অনলাইন স্টোর ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গে কোনো না কোনো বিরোধ বা সমস্যায় জড়িয়ে পড়ছেন। টেলিকমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অম্বার্সম্যানের এই প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল সেবাজনিত এসব সমস্যার কারণে ভোক্তাদের বছরে প্রায় $500 মিলিয়ন ক্ষতি হচ্ছে। নিউ সাউথ ওয়েলস সরকার নতুন একটি হাউজিং ম্যানুফ্যাকচারিং হাব চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রিফেব্রিকেটেড বা আগেই তৈরি করে আনা বাড়ির নির্মাণকে উৎসাহ দেওয়া হবে, যাতে দ্রুত বাড়ি তৈরি করা যায় এবং আবাসনের সরবরাহ বাড়ানো সম্ভব হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। 26 জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের উপর নির্ভর করছে সকারুদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা, কারণ গ্রুপ পর্বে আগের ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের কাছে 2-0 হেরেছে। সহকারী কোচ মাইল জেডিনাক বলেছেন, প্যারাগুয়ের আক্রমণাত্মক খেলার সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়াকে, পাশাপাশি নিজেদের খেলার ধরনও ধরে রাখতে হবে।
1: When you're playing with against a South American team, they'll fight to nail for every single opportunity, and we don't expect anything different, and we don't demand different from ourselves. So it's about that. It's then how can we then impose our own style whilst also counteracting what they're going to do to us as well.
0: শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর। এসবিএস বাংলার প্রতিদিনের সংবাদ নিয়ে আমাদের আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি, আমি শিকদার তাহের আহমদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। ন্যাশনাল প্রেস ক্লাবে ওয়ান নেশনের নীতিমালা তুলে ধরলেন পলিন হ্যানসন। ওয়ান নেশন নেত্রী পলিন হ্যানসন অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে বলেছেন, অস্ট্রেলিয়া একটি একক সংস্কৃতির দেশ হওয়া উচিত। ন্যাশনাল প্রেস ক্লাবে পলিন হ্যানসনের বক্তৃতা নিয়ে একটি প্রতিবেদন। দীর্ঘ কয়েক দশক ধরে মূলধারার রাজনীতির বাইরে থাকার পর জনমত জরিপে সমর্থন বাড়ার প্রেক্ষাপটে পলিন হ্যানসন প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ন্যাশনাল প্রেস ক্লাবে বক্তব্য প্রদান করেছেন। গত 17 জুন বুধবার তার সেই বক্তৃতায় ওয়ান নেশন নেত্রী ভূ সংস্কৃতিবাদ নিয়ে সমালোচনা করেন এবং সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমগুলোকেও আক্রমণ করেন। এ সময় তিনি নিশ্চিত করেন যে ওয়ান নেশনের আনুষ্ঠানিক নীতির অংশ হিসেবে দলটি এসবিএসের জন্য সরকারি অর্থায়ন বন্ধ করার পক্ষে রয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে দলটি এসব নীতি বাস্তবায়নের চেষ্টা করবে।
2: Every attempt has been made for years to silence me. In fact, there are always some people, usually a lot of people, who get offended by what I say or do, even offended by my very existence.
0: তিনি দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে যে সতর্কবার্তা দিয়ে আসছেন সেই অবস্থানই আবার তুলে ধরেন। পলিন হ্যানসন দাবি করেন, বিভিন্ন দেশ ও সংস্কৃতি থেকে আসা মানুষের কারণে অস্ট্রেলিয়ার সামাজিক ও সাংস্কৃতিক

0: পরিচয় চাপে পড়ছে এবং দেশটি তার নিজস্ব চরিত্র হারানোর ঝুঁকিতে রয়েছে।
1: At the center of this crisis is the utterly flawed policy of multiculturalism. We cannot be a multicultural society. We are a multiracial society, but we must be monocultural. Australians must live under the one cultural umbrella.
0: তিনি অস্ট্রেলিয়ার সেই প্রায় এক চতুর্থাংশ মানুষের কথা উল্লেখ করেন যারা বাসায় ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলেন। পলিন হ্যানসন বলেন, মানুষ যদি একই ভাষায় যোগাযোগ করতে না পারে তাহলে সামাজিক সংহতি গড়ে তোলা কঠিন। তার বক্তব্য চলাকালে ভেন্যুর বাইরে বিক্ষোভ হয় এবং কিছু সময়ের জন্য বক্তৃতা বাধাগ্রস্ত হয়। ভেতরেও কয়েকজন প্রতিবাদকারী একটি ব্যানার প্রদর্শন করেন যেখানে মজুরি বৃদ্ধি, শিশু যত্ন সহায়তা, পেনশন বৃদ্ধি এবং আবাসন ব্যয় কমানোর বিভিন্ন পদক্ষেপের বিরোধিতায় হ্যানসনের ভোটদানের রেকর্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। ঘটনাটি তদন্তের জন্য অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে অনুরোধ করা হয়েছে। ন্যাশনাল প্রেস ক্লাব জানিয়েছে, ব্যানার প্রদর্শনের ভিডিও সহ অন্যান্য প্রমাণ তারা পুলিশের কাছে দিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবাদের সঙ্গে তৃতীয় পক্ষ জড়িত ছিল এবং ক্লাবের কোনো কর্মী বা ঠিকাদারের সম্পৃক্ততা ছিল না। এদিকে হ্যানসন তার দলের ব্যবসা বান্ধব নীতির কথাও তুলে ধরেন।
1: Industrial relations, I can assure you, needs a complete overhaul because it's not working. Businesses also tell me, you can't sack people these days. They're on their phones, they don't work, they don't turn up, they actually are lazy. And businesses are tied to it. They've had enough.
0: তিনি বলেন, ওয়ান নেশন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পক্ষে এবং একই সঙ্গে তিনি লেবার সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতির কড়া সমালোচনা করেন। তিনি নেট জিরো লক্ষ্যকেও প্রশ্নবিদ্ধ করেন। বক্তৃতায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো করেই গণমাধ্যমের সমালোচনা করেন। এ সময়ে দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, সরকারি অর্থায়নে পরিচালিত একটি চাকুরিতে তার মেয়েকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে পলিন হ্যানসন কোনো ভূমিকা রেখেছিলেন কি না সে বিষয়ে।
1: I've never seen a person that's such a trashy journalist, you know, and what you put out all the time, you've got this obsession with constantly trying to pull down myself, my party, or Mrs. Reinhart. Whatever you do, you will be banned. Don't come near me for an interview.
0: ওয়ান নেশন সরকারি অর্থায়নে পরিচালিত সম্প্রচার মাধ্যমগুলোরও সমালোচনা করেছে। দলটি বলছে, বড় শহরগুলোতে এবিসিকে সাবস্ক্রিপশন ভিত্তিক সেবায় রূপান্তর করা হবে এবং এসবিএস এর সরকারি অর্থায়ন বন্ধ করা হবে।
1: The SBS will be gone. There's no need for it anymore. The internet has overtaken the need for it.
0: এরপর এসবিএস এর প্রধান রাজনৈতিক সংবাদদাতা অ্যানা হেন্ডারসনের সঙ্গে এসবিএস এর ভাষাভিত্তিক সেবা নিয়ে তীব্র বাক্য বিনিময় হয়।
2: I'm talking about in 60 languages to help people integrate into Australia.
1: I'm sorry. Is that not look, I can understand your question. You're going to be without a job. So anyway, I can understand that.
2: Isn't that part of your platform? Isn't that part of your platform, Senator, to integrate people from other countries into Australia, to help them become Australian?
1: No, I want them to be able to learn to speak English before they get here, to get their citizenship, and that will help them assimilate into our society.
0: পলিন হ্যানসনের ঘনিষ্ঠ সমর্থকদের কেউ কেউ স্বীকার করেছেন, ন্যাশনাল প্রেস ক্লাবের মঞ্চে তার উপস্থিতি ছিল একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, কারণ অনেক ভোটার এখনই প্রথমবারের মতো তার দলের নীতির বিস্তারিত জানতে পারছেন। ফলে এই বক্তব্য কারো কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে, আবার কারো কাছে সমর্থন হারানোর কারণও হতে পারে। অস্ট্রেলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক ও ভাষাগত পটভূমির মানুষের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন ফেডারেশন অব এথনিক কমিউনিটিস কাউন্সিলস অব অস্ট্রেলিয়া বা ফেকা পলিন হ্যানসনের মন্তব্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি বলেছে, তার বক্তব্য হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি আবার ফিরিয়ে আনার চেষ্টা এবং সমাজে বিভাজন সৃষ্টি করার মতো। এদিকে মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যান অ্যালি বলেছেন, পলিন হ্যানসনের ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্য তার দলের নীতিমালায় বাস্তবসম্মত সমাধানের অভাবকে সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, পলিন হ্যানসনের মন্তব্য ঘৃণামূলক এবং দায়িত্বজ্ঞানহীন।
3: There's a fear in the community of how this might resonate and what the real impacts that this might have on people, particularly the kind of the dog whistling, but also some of the blatant racism that's in there as well. But there is also a sense of in unity we are strong and a sense that also

0: This is really about degrading Australia, degrading our communities. There is a strong sense of identity among all Australians that really puts our diversity at the core of that, that our diversity is our strength.
1: ন্যাশনাল প্রেস ক্লাবে ওয়ান নেশন পার্টির নেত্রী পলিন হ্যানসনের বক্তৃতা নিয়ে প্রতিবেদনটি শুনলেন। এসবিএস নিউজের জন্য ইংরেজিতে মূল প্রতিবেদনটি তৈরি করেছেন অ্যানা হ্যান্ডারসন এবং অ্যালান লি, আর বাংলায় ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শিকদার তাহের আহমদ। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439-799-767 নম্বরে। আবারও বলছি 0439-799-767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবার একটি বিরতি নিচ্ছি, এরপর শুনবেন আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেইনড, অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদন। আজকের বিষয়, অস্ট্রেলিয়া দাতব্য সংস্থা ও ব্যক্তিগত তহবিল সংগ্রহ কীভাবে কাজ করে, সঙ্গেই থাকুন। চ্যানেল 33-তে দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নামকরা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33-তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা।

0: Hits from Home.
1: Geico knows there's a home you and a road you. Right now you're hearing home you. He's not in an RV. He's at home on a stair machine.
2: And staring at a not-so-motivational poster on my wall.
1: Meanwhile, road you never lacks motivation because he's in an RV covered by Geico with RV specialists who are as passionate about RVs as you. In fact, he only stares at views from on top of a mountain.
3: I'm on top of the world!
1: How's that for motivation, home you? It feels good to be a road you. It feels good to Geico.
4: Audio.
5: 어천들 어느 스탄 촌데 레자본.
6: 了解澳大利亚, 准备好了吗?
7: SBS Chill.
8: Chill. SBS Pop Asia. Non-stop Asian Pop.
9: Can you describe that feeling for people who haven't experienced it?
10: SBS Hindi उपलब्ध करवाता है.
11: Far from the partisan politics of...
12: 성বাদ শুনুন 60টিরও বেশি ভাষায়. সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে. ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
13: sbs.com.au/audio.
14: SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 22 জুন 2026 সাল। অস্ট্রেলিয়ার দাতব্য সংস্থা ও ব্যক্তিগত তহবিল সংগ্রহ কীভাবে কাজ করে আজকের অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড অর্থাৎ অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন প্রতিবেদনে এখন শুনবেন এ নিয়ে। এটি তৈরি করেছেন জয়ী থোমাইডু আর বাংলায় উপস্থাপনায় সহকর্মী তারেক নুরুল হাসান।
15: আন্তরিকভাবে কোনো মহৎ কাজে বা উদ্দেশ্যে সাহায্য করতে পারা খুবই তৃপ্তিদায়ক হতে পারে, কিন্তু কিভাবে বুঝবেন কোনো তহবিল সংগ্রহের উদ্যোগ সত্যিই বৈধ কিনা? আর আপনি নিজে যদি তহবিল সংগ্রহ করতে চান তাহলে কিভাবে শুরু করবেন? অস্ট্রেলিয়া এক্সপ্লেন্ড সিরিজের এই পর্বে আমরা জানতে পারব এদেশে তহবিল

0: hits from home.
1: Ice Cube's Big 3 is back. The most competitive basketball league on earth is on CBS this Saturday. Big 3 All-Star Dwight Howard and the LA Riot take on Greg Monroe and the Dallas Power. Then Coach Rick Mahorn, Sensation Nasir Khor, and the Detroit Amps look to protect home court against back-to-back MVP Michael Beasley and the defending champs Miami 305. The game played the way you love. Watch live Saturday on CBS at 4 p.m. Eastern, 1 p.m. Pacific, and catch replays on BET.
2: Registered charity, and they do have obligations to follow certain rules about good governance.
3: সব নিবন্ধিত দাতব্য সংস্থা কিন্তু অনুদানের বিপরীতে কর ছাড়যোগ্য রসিদ দিতে পারে না। জাস্টিস কানেক্টের নট ফর প্রফিট ল সার্ভিসের আইনজীবী অ্যামি উইলিয়ামস বিষয়টি ব্যাখ্যা করে বলেন, কোনো অনুদান তখনই কর ছাড় পায় যখন সেটি এমন কোনো সংস্থাকে দেওয়া হয় যাদের এটিও কর্তৃক ডিডাক্টেবল গিফট রিসিপিয়েন্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে।
4: Donations are tax deductible only when the donation is made to an organization that the tax office, so the ATO, has endorsed as having deductible gift recipient or DGR status. And the way you can work that out is to go to a website called ABR Lookup or ABN Lookup and type in the name of the organization, and it will very clearly state if an organization has DGR status.
3: কোনো দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের পদ্ধতি নিয়ে আপনার উদ্বেগ থাকলে আপনি আপনার স্টেট বা টেরিটরির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করতে পারেন। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এসএনসিও হস্তক্ষেপ করতে পারে, যেমন কোনো সংস্থা সংগৃহীত সব অর্থের সঠিক হিসাব দিতে ব্যর্থ হলে এসএনসি এ ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। এসএনসিতে জমা পড়া প্রতিটি অভিযোগই তদন্ত করা হয়, তবে অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা ছাড়া তদন্তের অগ্রগতি সম্পর্কে সাধারণত আর কোনো তথ্য দেওয়া হয় না। কমিশনার উডওয়ার্ড আরও বলেন, এ ধরনের যে কোনো অভিযোগ করার জন্য আমাদের ওয়েবসাইটে ফর্ম দেওয়া আছে।
2: There is the ability to report any concern that they have, and there's a form on our website to do that. If they wish, they can do it anonymously, and we do take those concerns seriously. Sometimes people get a bit upset that they don't hear whether we're investigating or not. Now, under the Act of Parliament that sets us up, we're not able to keep people posted about what's happened with their concern, but I would assure people

0: hits from home.
1: Ice Cube's Big 3 is back. The most competitive basketball league on earth is on CBS this Saturday. Big 3 All-Star Dwight Howard and the LA Riot take on Greg Monroe and the Dallas Power. Then Coach Rick Mahorn, Sensation Nasir Khor, and the Detroit Amps look to protect home court against back-to-back MVP Michael Beasley and the defending champs Miami 305. The game played the way you love. Watch live Saturday on CBS at 4 p.m. Eastern, 1 p.m. Pacific, and catch replays on BET.
2: তহবিল সংগ্রহের ক্ষেত্রে প্রতারণার কিছু সতর্ক সংকেত তিনি তুলে ধরেছেন। যেমন, সাহায্য চাইতে আসা ব্যক্তি যদি ইউনিফর্ম পরা না থাকে বা কোনো ফটো আইডি দেখাতে না পারে, অথবা যদি এককালীন বা শুধু ক্যাশ ডোনেশন চায়, তাহলে সতর্ক হয়ে যেতে হবে।
3: If the individual fundraiser on the street or at your doorstep isn't in uniform, doesn't have a photo ID and is in particular asking for a cash donation or only asking for a one-off donation, those are all things which

0: Hits from Home.
1: Want instant MVP status? Join the new Dick's Scorecard Plus program. For $99, Scorecard Plus members enjoy 1 year packed with perks, like $80 in annual bonus rewards, free shipping with no minimum purchase, triple points on 2 purchases, and more. That's over $160 in benefits. Join Dick's Scorecard Plus today and score more than ever. Tap the banner to learn more. Exclusions and terms apply. Visit dicks.com/scorecardplus for details.
2: কোনো উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করতে চান, জাস্টিস কানেক্টের অ্যামি উইলিয়ামস বলছেন, সবার আগে আপনার স্টেট বা টেরিটরির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া উচিত আপনার লাইসেন্স লাগবে কি না এবং কোন নিয়মগুলো মেনে চলতে হবে। তবে তিনি যোগ করেন, ব্যক্তিগত প্রয়োজনে পরিচিত জনদের কাছ থেকে অর্থ সংগ্রহ সাধারণত তহবিল সংগ্রহ সংক্রান্ত আইনের আওতায় পড়ে না।
3: So that's things like asking your friends or family for money to support a personal activity. Like, for example, I want to go overseas and I want you to donate to my volunteering adventure overseas. Fundraising at work. So if you've got an employee at your workplace who needs to get medical expenses paid for and you fundraise in your workplace for that to happen, that's typically not regulated by fundraising laws.
2: আপনি যদি অনলাইনে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ শুরু করেন, তাহলে খুব সম্ভবত সেটি নিয়ন্ত্রিত তহবিল সংগ্রহের আওতায় পড়বে। অ্যামি উইলিয়ামস অনলাইন তহবিল সংগ্রহের দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। প্রথমত, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন স্টেট ও টেরিটরির আলাদা আইন প্রযোজ্য হতে পারে। দ্বিতীয়ত, সংগৃহীত অর্থ কোথায় ব্যয় হবে, অর্থাৎ তহবিল সংগ্রহের সুনির্দিষ্ট উদ্দেশ্য কী তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে দাতারা বিভ্রান্ত না হন।
3: If you're crowdfunding online, typically you're going to need to be across all the different laws in each state and territory, and that means you might need a license in each state and territory. The other really important thing to note about crowdfunding is you need to be really clear on the purpose. And I guess a message for donors as well too is to ask the question, what is the purpose of this organization?
2: Australia Explained podcast series এর জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন জয়ী থমাইডু, আর বাংলায় এটি অনুবাদ ও উপস্থাপন করলাম আমি তারিক নুরুল হাসান।
4: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767, আবারও বলছি 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। এবারে একটি গান, শিল্পী আয়ুব বাচ্চু।

0: আয়ুব বচ্চুর গাওয়া গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি। মেলবোর্নে সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষার্থীরা আয়োজন করেন বৈশাখী উৎসব। আয়োজকদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী তারেক নুরুল হাসান। বিরতির পর শুনবেন তাদের আলাপচারিতা, সঙ্গেই থাকুন।
1: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
0: আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, এসবিএস ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31-এ। এসবিএস এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 এসবিএস এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla-তে। SBS বাংলা বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শেখদার তাহের আহমদ। আজ সোমবার 22 জুন 2026 সাল। মেলবোর্নে সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা আয়োজন করেন বৈশাখী উৎসব। আয়োজকদের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন সহকর্মী তারেক নুরুল হাসান। শুনুন তাদের আলাপচারিতা।
2: শ্রোতা বন্ধুরা, এসবিএস বাংলায় আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থী। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে আয়োজন করেছিলেন বৈশাখী উৎসব। সেই উৎসব আয়োজন এবং এর পেছনের গল্প নিয়ে আজ আমরা কথা বলব। আমাদের সঙ্গে রয়েছেন হুমায়রা মুস্তাফা, রাফিন আনোয়ার, সাদিয়া মিম এবং এলিন করিম। আপনাদের এসবিএস বাংলায় স্বাগত জানাই। প্রথমে অভিনন্দন জানাই খুব সুন্দর একটি বৈশাখী উৎসব আয়োজনের জন্য। আমার প্রথম প্রশ্ন হুমায়রা মুস্তাফার কাছে, সবাই মিলে একসাথে প্রোগ্রাম করার আইডিয়া কিভাবে এলো?
3: আমরা সুইনবার্ন থেকে কোলাব ইনভাইটটা সব ইউনিভার্সিটিজকে পাঠাইছি। তো

0: And then ইদের একটা ইভেন্ট করছিল চাঁদ রাতের ইভেন্ট
1: রাইট
0: ইয়েস সো সেই হিসেবে আই ফিল লাইক অল অফ আস অলরেডি ডু ইভেন্টস এন্ড আই ফিল লাইক হ্যাঁ আরো ইভেন্টস আছে ইন দ্য ফিউচার আমাদের কমিটিজ ননস্টপ করতে থাকে
2: আমার এটাও জানার ইচ্ছা যে আপনারা এই যে চারটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা মিলে একটা প্রোগ্রাম করলেন আপনারা কি আগে থেকে নিজেদের চিনতেন নাকি এই প্রোগ্রামের কারণেই নিজেরা কোনো না কোনোভাবে একত্র হয়েছেন
3: আই থিঙ্ক আমি যখন দুই বছর আগে আসলাম মেলবার্নে তখন ইউনিমেলবে একটা ইভেন্ট হয়েছিল পয়লা ফাল্গুনের জন্য ওখানে আই গট টু নো আ লট অফ পিপল আ লট অফ ইউনিভার্সিটিস আই এম নট শিওর ইফ ইট ওয়াজ আ কোলাবোরেশন বাট আই থিঙ্ক জাস্ট অ্যাটেন্ডিং ইভেন্টস মিটিং আপ নিউ পিপল দ্যাটস হাউ উই বেসিক্যালি মেট এভরিওয়ান
4: And I also feel like in general all our Barnes student associations have become more active jemon amra shobai in a semester we do hold a lot of events that I think past kora hoto na jemon nijer boro bhai nijer cousin taro porshona kolo melbourne they some told me ja amader shomoy eto active chilo na amader Barnes student associations so when we saw je all of us are so active all of us are dedicated serving the community here that's why we were like acha let's have at least one event together in a semester we try to at least try to act a semester at a big collab kore jano shobai our target is not only je for example deakin monash rmit swinburne student our target is je melbourne joto bangladeshi monash student hook anyone everyone is welcome to come to our events and I feel like this is a huge group effort all of us are active all of us are doing extremely well and that's why it's more easier now to host big scale events together
2: apni jemonta bollen je bhobishyote ei dhoroner program aro korar iccha ache ei muhurte next apnader porikalpona ta ki
5: amader ekta eid event korar plan ache most probably for qurban eid
1: acha very
5: still,
1: close
5: yeah we still haven't announced it top secret actually it's still being planned because amader eto boro ekta event shesh howar por I feel like we all needed some
1: break.
5: Time to recover
1: yes.
5: but again like the momentum was there and we really wanted to host another event it probably won't be as big as Boishakh but we're thinking to host a Qurban Eid event and then semester break I think from next month onwards it's going to be semester break so probably small events just to keep like it going
2: অবশ্যই আপনাদের এই আয়োজনের কথা জেনে এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জেনে খুব ভালো লাগলো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার শেষ প্রশ্ন যারা নতুন আসছে দেশ থেকে এদেশে পড়তে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা
0: আই ফিল লাইক ওয়েন আই ফার্স্ট কেম আই পার্সোনালি ওয়াজ ভেরি নট শিওর কি কোথায় যাব বা মানে আমাদের বাংলাদেশি জিনিস কোথায় পাবো এইসব কিছু জানতাম না অ্যান্ড getting to know it all from the Bangladeshi Association was how I learned everything
1: right
0: when I first came amar onek international friends chilo bangladeshi friends o chilo na eto I think through the association I became friends I feel like everybody who comes should attend these Bangladeshi events it gives us a feeling of home in this vast
1: right.
0: Australia and I feel like when people participate they know you know they meet so many new people they meet so many new groups I'm the only Chatgaya here. oh, wait, sorry. Chatgaya
5: sorry.
0: Yeah, she's Chatgaya,
1: Chatgaya
0: as well.
1: Right.
0: So, apparently, a lot of Dhaka people don't meet Chatgaya.
1: Apparently, Dhaka.
4: জি আমি ঢাকা বার আই ডু মিট এটা একটা আই ফিল লাইক দিস ইজ আ স্টিরিওটাইপ দিস ইজ আ রং স্টিরিওটাইপ
0: সো আই ফিল লাইক ইউ মিট সো মেনি ডিফারেন্ট কমিউনিটিজ ইন নট ওনলি চাটগাস देयर आर সো মেনি ডিফারেন্ট এথনিসিটিজ উইদ ইন বাংলাদেশ ইটসেলফ সো ইটস সো ডাইভার্স ইউ গেট টু মিট এভরিওয়ান ইউ গেট টু সেলিব্রেট আওয়ার কালচার মোর ওপেনলি এন্ড ইউ গেট টু শো পিপল হাউ উই শুড বি প্রাউড অফ আওয়ার কালচার এন্ড আই ফিল লাইক দ্যাট ইজ সামথিং এভরিবডি শুড জয়েন ইন জি
1: অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সবাইকে আজকে এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য
0: থ্যাংক ইউ
3: সো মাচ
6: বৈশাখী উৎসব আয়োজন নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতাটি শুনলেন তাদের সঙ্গে কথা বলেছিলেন সহকর্মী তারেক নুরুল হাসান আরও একটি গান শিল্পী আফরান নিশো এবং আরাফাত মহসিন

0: আমি দাগি।
1: দাগি চলচ্চিত্রের গানটি শুনছিলেন। আরও একটি বিরতি নিচ্ছি, এরপর কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়। সঙ্গেই থাকুন।
2: Want to enjoy the sights of South Asia whilst you listen to the sounds of SBS South Asian? We've got you. Watch SBS South Asian on SBS On Demand. It's your favorite radio channel in your language with great music from all over South Asia. But now, it's accompanied by stunning drone shots. Think mountain peaks, city streets, beaches and bazaars. It's radio with a view. SBS South Asian, stream it on SBS On Demand.
1: NITV-তে দেখুন অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের নিয়ে বিভিন্ন বিষয়। NITV দেখুন চ্যানেল 34 এবং SBS অন ডিমান্ডে। দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরেস স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/uluru-statement।
3: SBS Kickoff.
4: A new music station celebrating football anthems from around the world.
5: It's time for Africa.
3: It's live now
4: on DAB Radio, the SBS audio app.
5: We got the game
3: on. Online and SBS On Demand.
6: SBS audio app আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে।

0: SBS বাংলা। বিরতির পর সিডনি স্টুডিও থেকে আবারও আপনাদের সঙ্গে রয়েছি আমি শিকদার তাহের আহমদ। আজ সোমবার 22 জুন 2026 সাল। এখন কলকাতা থেকে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক ঘটনাবলীর খবরগুলো শোনাবেন পার্থ মুখোপাধ্যায়।
1: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে গিয়েছেন। কুয়ালালামপুরে মালয়েশিয়া সফর শেষে 23 জুন সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন, মালয়েশিয়া সফরের সময় আজ 22 জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের খবর আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ দুদেশের মধ্যে সহযোগিতার স্থাপনের মতো বিষয় হবে। এরপর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে। তার আগে 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেছেন,
2: 22 জুন পুত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে

0: বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ের নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি।
1: এদিকে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকার সবসময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে। অন্যদিকে বিশ্বব্যাপী মানবিক সংকট ক্রমশ গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তায় জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা সুনিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মহিলাদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ ইকোসকের এক সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
2: Bangladesh's experience from its 1971 war of liberation demonstrates that women are not only victims of conflict but also essential agents of nation building and peace. In the post-independence period, Shahid President Zia-ur Rahman institutionalized women's empowerment by establishing Women's Affairs Division reflecting an early recognition of women as key catalysts for peace and development.
1: এর মধ্যে পানি সম্পদ মন্ত্রী সৈয়দউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এবং দেশি বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে প্রায় 13-14 হাজার কোটি টাকা প্রয়োজন হবে। পানি সম্পদ মন্ত্রী অ্যানি আরো বলেছেন, তিস্তা শুধু লালমনিরহাট বা রংপুরের দুঃখ নয়, এটি সারা বাংলাদেশের দুঃখ। হয়তো 2-4 বছর বা 6-7 বছর সময় লাগবে, কিন্তু এর যে বেনিফিট আসবে তা এই অঞ্চলের মানুষই পাবেন এবং সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে।
3: তারেক রহমান সাহেব আসবে, প্রধানমন্ত্রী দায়িত্ব নিবে, আর কখন আমাদের এই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হবে। আজকে আপনাদের সামনে
1: এবার ভারতের খবর। রাজ্যের জন্য একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এটাই ছিল তার সে অর্থে প্রথম জনসভা, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যকে একসাথে চলার বার্তা দিয়েছেন।
4: পরিবর্তন ভালো লাগেছে তো?
1: এরপরই রবিবার কলকাতার রেড রোডে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশ বিদেশের বিভিন্ন স্তরের মানুষজন। বর্ণাঢ্য এবং রঙিন এই উৎসবের উদ্দেশ্য নিয়ে বলতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,
5: আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বিত যে এবারের 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যার মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এটির ভারতবর্ষের মধ্যে প্রধান কার্যক্রম প্রধান অনুষ্ঠান সূচি আমাদের এই পশ্চিম বাংলার পবিত্র ভূমি তথা কলকাতার ঐতিহ্যমণ্ডিত সিটি অব জয় কল্লোলিনী তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে।
1: আর সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর রীতিমতো ভাঙনের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। অবস্থা এমন, কলকাতায় রাজ্য বিধানসভায় এবং দিল্লিতে লোকসভায় তৃণমূলের নির্বাচিত বিধায়ক এবং সাংসদরা কার্যত বিদ্রোহ করে দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। দিল্লিতে লোকসভায় তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদের মধ্যে 20 জন সাংসদ নিজেদের আলাদা করে নিয়ে ত্রিপুরার প্রায় অখ্যাত একটি দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া তে যোগদানের কথা জানিয়েছেন এবং লোকসভায় আলাদা ব্লক গঠন করে কেন্দ্রের শাসক দল বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন। বিদ্রোহীদের নেত্রী প্রবীণ সাংসদ ডাক্তার কাকলি ঘোষদার বলছেন,
6: ব্লক দ্যাট উই আর ট্রাইং টু মার্জ ইন টু অ্যানাদার পার্টি, অ্যাকসেপ্টেন্স ইজ অলরেডি কাম টু আস, দে আর হ্যাপি টু টেক আস, উইল ওয়ার্ক টুগেদার উইথ দ্য এনডিএ under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji, they are looking into the affair of this merger, how to use the schemes that were not implemented in West Bengal in the last
1: এর ফলে লোকসভায় তৃণমূলের হাতে এখন মাত্র 8টি সাংসদ। বিদ্রোহীরা এই অবস্থায় প্রতীক দাবি করতে পারেন, এমনকি দলের ফান্ডও দাবি করতে পারেন। তার আগে দল বাঁচাতে মরিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 20 জন সাংসদের সদস্যপদ বাতিলের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লাকে। বৈঠকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে আগে থেকে একটি দলে যুক্ত থাকার পর অন্য দলে গেলে সেই দলের সদস্যপদ খারিজ হয়ে যাবে। সেই হিসাবে তৃণমূলের ওই 20 জন সাংসদের লোকসভা সদস্যপদ বাতিল হওয়ার কথা বলে দাবি করেছেন তিনি।
7: আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে NCPI নামে একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি, 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ।
1: আর কলকাতায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেছে দেওয়া বিরোধী দল নেতা নির্বাচন পদ্ধতি এবং সইজাল ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বিধানসভা স্পিকার সংখ্যালঘুতার বিচারে বিদ্রোহী ব্লককে মান্যতা দিয়েছেন, বিষয়টি নিয়ে মামলাও হয়েছে। রাজ্য গোয়েন্দা দপ্তর তৃণমূল কংগ্রেসের এই সই জাল কাণ্ডে বিধায়কদের জিজ্ঞাসাবাদও করছে। আর তৃণমূল নেতৃত্ব যদি নিজের দলের বিধায়কদের সই জাল করতে পারে, তাহলে আগের 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন মন্ত্রীদের সইও জাল হতো কিনা তা নিয়ে তদন্তের দাবি তুলেছে বিজেপি। দলের নেতা এবং রাজ্য শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন,
8: একটা রাজনৈতিক দল তার বিধায়কদের সইও জাল করে, MLA-দেরও সই জাল করলো। এখন আমার যেটা আমি অ্যাফ্রেইড অফ, যে গত 15 বছরে এই যে টেন্ডার বা অনেক বড় বড় কাজের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের বা বড় আমলাদের সই জাল হয়নি তো 15 বছরে?
1: এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন। পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
9: SBS South Asia.
10: Your news from here and hits from home.
9: শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আপনার মতামত জানান। SMS করুন 0439799767 নম্বরে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439799767 নম্বরে। আমাদেরকে লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। অনুষ্ঠান শেষ করার আগে আজ আপনাদেরকে শোনাচ্ছি চন্দ্রবিন্দুর একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS ট্রুতে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন www.sbs.com.au/bangla। বিদায় নিচ্ছি আমি শিকদার তাহের আহমদ, সকলের জন্য রইল শুভকামনা।